0: প্রধানমন্ত্রী প্রধান চরিত্র সাহ আবার প্রধানমন্ত্রী খামতী মমতা ব্যানার্জী নিজেরা আবার
1: ধর্মের শান্তি